মোট চাঙ্গলি মায়া তোমার যা আজ তাই কুই কুই পানি ফুলানি ফুল বিচ যাতে যাই দুই চাললি মায়া তোমার যা কাকু আজ তাই কুই কুই আন পাতা তু পানি ফুলানি ফুল বিচ যাতে যাই দুই ধরতি মাতা এই নাতা মৃত্যু নেই রোলে।